Yes. Είμαστε να σας να φύγει να σας. Radio Soto. Reggie Rek. Jammer Sisu. Blijf bij ons hangen. We gaan tot twee doen. Let's go. From Amsterdam to Palestine. Radio Ohara.

0: সন্তান বিচার কবে মা বিচার কবে মাম ঝংঝে বাগানে খারে কলাম আবত ছড়া কুদনে বলাম দিন ভরি খেলদ মলাই নেই ভুল সাত পরে পছি আমালাই সুদ খৈ বাবা বনে রাম খৈ বাবা বনে রাম অসার মাইনামা পানি পর রুজাউনে একলয় মেরো মন কসারি বুঝাউনে বন্ধন হই বিচার কবে মা বিচার কবে মা
1: তিন তারা তিন তীর তিন তারা তিন তীর ছড়কে টিকা না হে রাম তীর নর মায়ালু তিন তারা তিন তীর তিন তারা তিন তীর ছড়কে টিকা না হে রাম তীর নর মায়ালু তিন তারা তিন তীর তিন তারা তিন তীর ছড়কে টিকা না হে রাম তীর নর মায়ালু সারা সারা লেউ ডরি বাটের লেউ ডরি বাটের দেরব মায়া যাও দাঁড়াই কাটের নর মায়ালু কলা পারি মো মা।

চার পাঁচ, দুই তিন চার পাঁচ ছ, গন্দে সব গরে কুসপ না দেখি মায়ানু, মাইরে তিম্রো সিউদু মারে কো।